তো এবে বক্ত খতম হয়ে যা সিরমরি কার্যক্রম রা এবে তুই ভাত দে সিরমরি কার্যক্রম শুনবালে মুখ দিয়ে যাজত তু সব সিরমরি কার্যক্রম শুনবালে খে রাম রাম।

যে কসরে ইচ্ছাও বাকি বড়িয়া মরত। এবার গলবাত এর দেখো যে এবার তন্দি গইও তাপে ওর কিয়া কো করে সরু গই আজে সাল ফসল গায়। সরু আগে তাইগে স্প্রে স্প্রে খরচা ভাবে এক থোড়ে যে বাদ করু স্প্রে কেয়ার করনি গোরে বেটকো তুমি এর বহু চারা ওবর দু ভাঙ দুজো কিন্তু দো চারা বলি জিঞ্চ সে বাত সে 10 লিটার জিঞ্চ করনি 200 লিটার টিসু বিচারে সে মিলাওনে খুব মিলাওনে ওর তৈরি স্প্রে করনে আপনি ফসলেতে বিলকুল যে মটরও ভা বিন কিয়ে বি তাই কাজ পাশটি হকড়ি ফ্রেশ কির ওর যো পাশটি যো সরু পা পুরি ছাড়িও না তিনি হকড়ে জানা যে ওর যো মারে বলি পাশটি যো রুকা নাই খানা সেইটি হোম পেড়ক পৌধে তো ঠিক রলি তো মারা পেড় বি তাই তো ঠিক রহলা সুস্থ রহলা। গলেপাতে সঙ্গে কার্যক্রম শুরুয়াত করনি রোজা মোজা তো না যো এক তোমার বেগে বড়িয়া নাটেলা হলে এক বড়ে পুরানে নাটে হায় জমানা সিঙ্গিয়া কলাকার জি সুরেশ শর্মা তোমার তাই খুঁজি।

আজ কাজ হামে গে ক্ষতি করল তো বেগর সান পাও কীটনাশক পাও খেছি উজাড় লাগিও এবে প্রাকৃতিক ক্ষতি কাও লাগে ঠিক লোক পর ধরা মিশ্রণে পা কি কাম চাল ঠিক তেরি এরির কি থোড় থোড় নাও মো বলল ইও যো মারে গর বিটকিও ওর বড়ি কামর চিজ আমি যে দোয়াই পৌঁছে টুকু যে অকড়া তেরা সাই ধান্দা করবো তো কাম বুড়িয়া চাল সক তুলসী সর্দি হয় খাঁসি হয় জুখাম হো তুলসরি পাশটিরা কড়া পিঁড়া দো চন কড়া পিঁড়ে বিটকো ফাইভ করো পেটরে সাথী বুখার জুখাম মেতেরা কাম বি ঠিক কর সক অশ্বগন্ধা এক বড়া বড়িয়া শক্তিবর্ধক চিজ তনাও কম করো অলি জয় কেতে তুমি কাটিয়ে কেতে খুন লাগলো গো কেতে সুজ সুজু ছোয়া গয় তাতে অলিজলায় সর সুরে তেল বিচারে গরম করিও কাম ধান্দা বড়িয়া চাল সক অ্যালোভেরা শিবকর্ণবাসী অ্যালোভেরা লাও বড়া বড়িয়া ইয়া যে জেল লাই না বালা দু জেল লাও আমি তুমি অ্যালোভেরা এক বড় বড় জেলার কাম করছি বিলকুল না সে চেপক দো আর আপা মার গো এক যে উরু চেপক না আপনি সে খড় তাইকা তাইক বলি আপা মার বেরো সিল বলো তাইক মারে পাড়ি দো বিলকুল জি যোজনা না শুনে আয় হয় না তিওর কামর দু বানানো ইয়া তিওর হাত দেনে তাই জড় বিড়ি বেদনি ইয়া কম বেদনি বা ফট পুরে শুই এই রীতি চিজ কি যো হাম পতানি বিটকিও সক কালি মির্চ এরা বুড়িয়া ধান্দা যে কসরে খুন খারাপ না ঘড়ি ঘড়ি তেস দিয়ে ফড়িও লাগিও তো কালি মির্চ জিসি পেঁচি খালি পেট দিয়ে কালি মরচ সঙ্গে অকড় সেদ লায় চাটনু চাই খুন মিলকু সাফ করো লাচে বিতে এরিও গলা কোন গায়ক কলাকার হো গণিয়া তেসকে লাচরা ধান্দা বেগে বড়িয়া সো তেজ পাতা হো শতাবরী হয় জটা মাংসি গিলোয়ে কুটকি কুঠ সর্পগন্ধা আঁলা মিশ্রে আদরো এর কি চিজ নেই আছে যো মারে কামড় নেই আছে বনস্পতি বিজ্ঞান দেখ বটনি বলি এরা ভবিষ্য বেগে উজ্জ্বল স আনিয়া টাইম বি এরা স আজ বে স পর আবে স্পেশালি ফরেস্ট দো ইয়া ব্যান্ড কো নয় নয় বনস্পতি লালো হো তেঙ্গে বিজ্ঞান শোধ লাগাও যেতনি মহঙ্গি দোয়াই খরচ করনিও সে এজা কাম ধান্দা দেখো আর বড়া বড়িয়া কাম চালনা ঠিক আমি এই বল সকু যত প্রয়োগ আপনি আয়ুর্বেদিক আপনি বনস্পতিকে দেও বিমার দব ঠিক আপনি ছোটু গাঁয়েরি শিখ দিও এবার গোলবাতের সঙ্গে এক বড়া বড়িয়া মারে গমনে তুমি ছনকু নাটে যোগেন্দ্র বেবি তুই সাথে যাবে।

ফাইলরঞ্জিত বাইসে বিদেশি দিয়ারপং বদলেমু মাসোকে বৎসা দিয়ারলি তাংমিক মাদু একু তরুকচু দিয়ারই কিষানু গুদু তো মদে জুবাতংরং একে গহরিষা কিনোনু রেডিকোনেস হাজির তো তরুকচু কিনোরিং প্রোগ্রাম লিশিস বাইসে জু জিন্দগি ইতওয়ালি সারে সফর দেশ তো মদে জুপং কিষানু দাম সুনচরং একে মজাস বিতেমিক কিষানু মা পুরুষরং শ্যানা গনু বাতঙ্গ

কিষানু জিন্দিগিও ওয়ালি কচং অমন দেন ইউনো অম জাংচিত কাস্তাবাই সেই তরুকচু প্রোগ্রামো জ অমস্তা কিষা গিথং রঞ্চে কাশো জিন্দগিচু থি পতামাজ কলাকার তোষ বিষ্ণু ভক্তিজি।

ভাই সিদক কাশ ও জিন্দগি সু থি পাতা মাস ওয়াল সারি গিথং দ কিনো রঞ্চিস নিউ ভাই সি হালিঙা দক সরে বসং স্বস্তিস মই তরুকচু দিয়ারো মিয়া

বাইসে কিসা হাত নিমালি সুখী দাম্পত্য জীবনু গ্যাস মরে মনরিং চালস বাই কি আং ছংমি দুনিয় দেন জ দামরং ওয়াল সারো নিজ গ্যারিও হাদেস কি বন্যুংলি চালস বাই কি আং গোয়েনে ওয়াল সারে রং দাম নিজ গ্যারিও জুস জানে কং লালা নিপি নিশি ওয়ালি খুশি নিতিজ ইয়াদক খুশিস আংকিমো পেরা নিজ গ্যামিক্রিও জু তমন্না চেকিনু নিজ মরে।